না, আদন এ কিউন স্বর্গে তং হুটে এওরঙ্গে দশং ফেংখোর তং হিঙ্গা হিঙ্গা হুরে এথাঙ্গা রানুগে উড়া থাকুং এওরঙ্গা গহনা আলুবানেতে আদি ফেহিকুলাগে সুন্দুসাই ইস্তাব্রক এবহি ফল ফসুই ফেরান লানেতে এথাঙ্গা এওরিন দান থাকুগে মাথিগা লেঙ্গিলাগেন তিবে হালুগে এওরেন নং হুরে সবাবগে মুড়ুখামায় আদি এওরেন তিবেনিবি থানেগে গতুং এথাঙ্গে রঙ্গালুখামায়।

আদি খালে ফানুগে বেরি রসকলা আগে হাদরত সফ সফং এওরেং হুশ হেড়ে নেতে আদি আল্লাহ ওয়াহী কুরবা নেতে তিমন রসকলা আগে এম্মে ফুরতম ফহর তিয়া বামি হুম হেদে ফদেং হাম কশবরং তিমন রসকলা আগে হাদরত তিয়া বামি হুম আত জৈ মুয়ে আদি কিং হেয়ে তিয়া বামি হুম হি কুড়াই মাহশর ফনুবুম তিমন রসকলা আগে তিয়া বামি হুন্না বাগুতে খান্ডা নাড়ু বানে কমাশে।

তিমন রসকলাঙ্গে মলায় খতুন ওয়াহি কুরবি হিন্দু হন্দমা কুরাশ তিয়বে মিহুং আদম গে ফান সজদ কুরাশ দেং ইবলিস মেনুই এ এমমে বেকলুন সজদ কুরবুয়ে এ ইবলিস উই জিন্নিং গে থেরিনে দেং এনা গে ভেরি রসকলাঙ্গে আমরুফলং এনা নুখে মন্তরবি ফাহে এ ইবলিসাই এনা গে দরিফসকুল তিমন রসকলাঙ্গে ফিয়বা এহি থেরিং খমগা থিয়বা মিহুং হদনি হিয়ে এ উরেনি থিয়বা মিহুন নং হুরি আদুবুনে আনিয়া বেরিন নং হুরি বাদলেগে নুবায় খমায়ে।

0: আরে গ্যাম রিত হিন্দি রাবে কফ অনেক কাজ সালগুমি কুড়িয়ে দাঁড় মেহার দে মিনিট ইঙ্গে তো অতি হ্যাগড়ি ফানসা সিং মা দেবে এ মমি খা রিত লাভ থাকা রিকোয়েস্ট করবেন লাভ মেহার চাটু চাটে খা গত কবে অন্য নে দে তিন হপ্তাহ বাদে লাভে গে ফাটা আদে তো
1: আদে মিয়ে তো গে মওদু গড় মে ইতর বেফা কা গুড়া দ মে বড় নিগে তাড়ুন মে তেফনা বাহ দক্কানে গে বড়ান মানে গায় গণ কা হাইকড়ি দিহে ইঙ্গা দে মওদু বে কুলি মে গেন্দানি মেদ বাহাদ কামালোকি কুদিং নিস মিডিয়া দল কুরমা কুরবে দান কান্ত তে কোবে ইগে তো
0: মিহার নাসিমা কুলিফ মতি আসসালামু আলাইকুম নাসিমা
2: ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাল কর দেখো দিন কি কেন তো
0: আলহামদুলিল্লাহ হাল গুন মে মিয়া উনে নি হামা গে তো কেন তো নাসিমা
2: আলহামদুলিল্লাহ ইরাক ভাই হামা ওয়ারা রাঙ্গাল একম কোন্ডে রাঙ্গাল নো মিহা রাঙ্গাল ইরাক পরে বিয়া
1: কোন্ডে
2: সাদান মদেবে তি মিহার দেন দেরাই
1: কংগ্রেস রাঙ্গাল বেদান ইরাদ করবি এগে তো
2: ইরাদ করবি আমার সাথে এব কোরআন উম্মীদ সবাই
0: আর গো মিঙ্গিস দোয়াই কি এই এগে তো রাঙ্গাল বু
2: রাঙ্গাল আলহামদুলিল্লাহ
0: আদে নাসিম আর গো মেদ বি দক্কানি কোদি মিস মিডিয়া দুরকুরম গে বাহাগতা কিনে তো কোন দেখিলাবানি কোদি মিস মিডিয়া দুরকুরম কোন
2: কম মিহিরি হাম তিকা মা বারা বারা উফাদ ವಾರಂ ಮುಫದ ಮೇರಿ ಹಾದ ವ್ಯಾನುದ ಕಂತತ್ತಕ್ಕೆ ಏಕೆ ಕೊರನಿ ಕೊಡ ಕೊಡ ಕುದಿನ್ ತಾನೆ ದೊರೆ ಏ ಮಿಯನ್ ನೇಗೆ ಫೆನು ನಿಮ್ಮ ಬದನಿ ಓದನಿ ಕಂತತ್ತ ಹೇಮ ದೆನ್ ಅಳುಗಣ ಮಿ ಗೆಂಗೊಳ ಬಡಕೊರಿ ದೇಕೊ ದಿಂಗೆ ತ ಏ ಮುಸಂತಿ ದೆಮ ಫೇರಿಂಗ್ ದೆ ಕುದಿಂಗೆ ಏಕಮ ಕೋಸ್ ಗುರೇದು ಅಟಕ ದಿಯಾಮ ಏಕೊ ದಿನ್ನ ಫೋನ್ಗೆ ಫೋನಿಗೆ ವಾಹ ಕಣ ದಕ್ಕ ಏ ಮಿಹಾರ ಫೋನ್ಗೆ ಜಮಾ ಅಮ್ಮಿ আলগনমেন কুদিন আহার দেখল বিহাক বড় কো আমি হেরে ফোন জমানে নো গেই একম কোস বড় হই ফেচ বিদত আমাক আগেন বই গে আমা দোস আগে নিন্দা আগে হুরি হাক আমা গেস কোক জেন ফেগবার আগে আতুন গুই ফতি দই গে নুলে ফোন ইন হোদা একম কো মিহার বান্ডম বের বে গিয়া ফোন দেন এম বড় একম কি মিহার হামা উজ্জ কো দুনিয়া গুফাম বের মান হামসন নে কান নদি বোন নদি এবেস কমেন ন কদি মাম্মা কারিন কিরু দি এম মে বড় এম মাসলে এবেস ইগে তো শাকির
1: সোশ্যাল মিডিয়াগে বাই মানসা থাকা দূর করমা বাই ফেয়ার তেঙ্গুমা সরকার মেহারবানি নি মাফ দেন মিকান্ত করমদায়ের অস্ট্রেলিয়াগ মিকান্ত করমদাগ বিশালে গতুগ ইংগে তো নাগানিক মাড়ুমে মাদুমাত দিফানি আড়ুন কমে সরকার ধন্যবাদ বেফুনে গেতে জুমদৌ তে বরং হুলাসা ও তে অস্ট্রেলিয়া কিহিতো মিখং মিহার মিকুড়ানি গেতো অস্ট্রেলিয়াকে মেহার সোড়াহার দড় খুদিন না সোশ্যাল মিডিয়াকে বায় প্ল্যাটফর্ম তা বায় মানসত্তম মিওনি মানা করে ফদে মিকান তা কুরমট্টকা এম ফর্তম সুফদেন সোয়ালকে কিহিরেন হিয়ে উমর ফুরা কাঁডালানি গেতো উমর গে কুজ্জেকং কিহিরেন হে বাদানি গেতো অস্ট্রেলিয়ায় জুমদৌ তে বরং হুলাসা ও তে বুনাকম বিজয় মিকান তা মিকুড়াও তে কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো হুড়ায় রোগ মিজেহেনি আইডি কার্ড নত রশ্মি লিম মেদরক উমর ইয়াগিং কদ্দে মিজেহেনি দেওয়ান কামকম মিজ কোরা কামকি মি এপ্লিকেশনে বেড়ন কোরা কুজ্জাগে মূন স্ক্যান কগে কুজ্জাগে উমর আন্দাজা কোরম মিজেহেনি গেত দে মি হুরিয়া কামে লাজিম কফ মি হুন্নানি কি বেদেন মেরেন কবিষ্ণু খুদিন না কবিষ্ণু মি হুরিয়া কামে অস্ট্রেলিয়া লাজিম কফ মি হুন্নানি মি খিদমত দে ফরায়ত তক মিহার মিসাল কাদ দনওয়ানা অস্ট্রেলিয়া মি মানা কো ফোন অ্যাপ্লিকেশন তা উতরে ইঙ্গে তো মি মিসাল কা টিকটক ইঙ্গে তো ওয়াকি উমর কোন দশ ও কুদিন মানা এম টিকটক কে খিদমত দে টিকটক কোন ফুনি কোরন জে কামে একান তে গত কোরমাকি ইন্তিজাম তা হাম জে সমকি হাম নু জে সাফি এ জোর মানাস দান টিকটক কোন ফুন ইঙ্গে তো এ মি অস্ট্রেলিয়া মি কান তা কোরা ম্যাগন্ডো জুমলা খুলাসা উতকি
0: এ মানে কাস এম বেফলে কি খিয়াল আলগো বি খোদাল মি ফার মাহমুদ আসসালামু আলাইকুম মাহমুদ
2: এমনি ফুরতম কামাকা বাঞ্জে হেন তুত্তু ইরুগা কুদিন না দুরু মট্টকা নুনিয়া কুদিন গে কিবেন সালাম এবু মট্টকা ম্যাম বাফেন কুদিন আতা নমি ওয়াসিলে নুদে গেতা আমা নুদেম বি দেন এফ আউ মেম বালাম বি মিসালে কমমে কামাকা কুদিন দুরু কুরআন বালায়রুগা এ কুদিন না একা একামা দুরু এগেন দেন কুরআন কোন কামে তো বালায়রুগা আউ মেম এবারে নাঙ্গল করতে নোতে ফায়াম করা হেং কামেন আলগমেন না দেখকিং বুঝে আলগমেন গে সাগাফি মিহিরি পলিবারতে কা মিসালাকা ও বলগন্ড ফাস ব্যাক কুলুং টাস ব্যাক কুলুং আদি মিনুনাস এতে এতে পলিবারতে কেন ভরি দত্ত নিগে তেরে কুদিন সুত্তু ইরুগা আদি সাদ পনার আহারং গলিগেন দার মাম বসাইন নত বেলিন বেলিন না কি কাল পলিবারতে ওগা গিনবাকু তহেদ কুরান এ কুদিন না ফুরসত তি হামে এক পৈতির কামুগে তেরে আলগমেনগে তেরেগা দিবহি বহু উপাধ্যা করে পৈতে বারম দেহমি মা পৈতে গিরেন উপাধ্যা কুদিন ইকম হানি নিউজ মিডিয়া দুরুয়া ইসুর ওয়াসিলে তে কেন আলগম দে উপাধ্যা ইয়াং আহুদের কোরুয়াগিন না আলগম দন্নমানি আলগম মেন না মিকম সালামে দেবেন অতি এমি মা আলগম মেন এমমেন গমি সেমবারিগ এমমেন আতা এক গুলালাগেন ওরঞ্জে হে মুহিম কামেগি গতু আওন ফাহাক আনিমেতা
1: মারাম মহিম কামে কে এম কোদিন না কোরআন ইতর কান্তত কে বজি হে দাকান দেতো
2: আ দি হে তেরে মস্ত তো মিসাল ক গে গাম মমে বাপ পে দে কোদিন না মা তাস তাস গন্ড বে জালে দান তো তো মিসাল ক ও বল গন্ড বে সম কুলিলে বে দান তো এরু এ গডি গাম দে দে মি গানে মহিম কামে কি বেলেন ভেরি মি পদ কামে কুরাবান ফোনা কুলে এরু কোদিন না আম ওয়া গতা হা বড় পাল কম বড় গতে কে কোদিন কোরি মতি গ মি আমাতে নকুরেব ফোন গ বেনু হা গাদেন হি হি ফাসা করা জাহা ফা মিকাম মি বড় মজা গডে গে গতো কুদিন তাসাররা আগত বেলেন ভেরিং মিকামা গুরু হেলি কুদিন একহের কো ফোন গ বেনু কল্লাম বিয়াস ওয়ারা বড় সিজিয়া তুগা সংকলে একহের গতে ফোন গ বেনু করবং এই আউন গ বপরা গতো বড় বিধান কান
0: আদ মাহমুদ বড় বড় বড় শুকরিয়া ইঙ্গে তো
2: আদ
0: আদ
1: মি মাদু ওয়াদ কমদার অলমেন দেহা বাই বে ফ্রম ফা করবে ফ্রম মেন্ট্রিম ফা করবে বেলেন ওয়েরিং ফরাতো সম মিসাল দকন জেনে মি কমাল ওয়াত হম দাদি ফোন দিমা এ কামে রিস মি গাত দেন কুজ্জা কো ক্যারি এ কুজ্জা বাপে মনে দেন তি বরতি চি বে নো কুরাশে গে মি মি হে নো দাড়ে বনি মে কুজ্জা অপ কারে মনে বাপেস বে নো করমে নো হে মনে বাপ মনে বাপ তে রক বে নো করে মনে মনে দি বে বাপ ফোন বাদা দা বাপে কন্ডে মি কান্ত তা বেলে হুনাড় কমে ইহা বড় কন এস মনে দার ফর ফোন বাদা মনে বাপ মে মি হে বে নো কুফর বাপ এ বটে মি দ মিসা কা মি নে অ্যাপ্লিকেশন মি হাওর বে নো কো বনি মে নে বাপ এ গনি বাপ বে নো করে চি ফোন এ ফার বাদা দে হুন কম সিং এ তা মি মা ম্যাম বে ফ্যামিস মি গে তো মিসাল তা কে বা দক্কন জে হে দ তা
0: আ দে তেন মি ಅಲ್ಗೊಳ್ಮೆಂಗೆ ಮಿಸಾಕ ಕುದಿಂಗೆ ಸೀದಾ ಅಕೌಂಟೆ ನುಹುರಿದಾಣೆ ಗಿರಫಾರ ಅಲ್ಗೊಳ್ಮೆಂಗೆ ಫೋನ್ ಮೇ ಉನ್ನಣಿ ಕುದಿಂಗ ತುಗ ತೆಂ ಅಲ್ಗೊಳ್ಮೆಂಗೆ ಫೋನು ಕುದಿನ ಹುರಿ ಹಚ್ಚಕ ವದವೇಗು ಸುರಿದಾಣೆ ವಿಫ ಅಲ್ಗೊಳ್ಮೆಂಗೆ ಅಮಿಲ್ಲ ಮಾನ್ಸತ ಕುಂದೆತ್ತ ಹೇಮಿಮ ಇಕಹಲ ಹಾಲೆತ್ತ ವಿಸೆ ಬದಿಮಾಯ ಬೈಫಾರ್ ಕುದಿನ ಫೆನ್ನನ್ನುವ ಬಯ ಕಂಕಂ ಅಲ್ಗೊಳ್ಮೆಂಗೆ ಫೋನ್ ಕುದಿನ ದಿನಮುಗೆ ಸಬಬುಂ ವಿಸೆ ಬೈ ಹಿಂದಿ ಮಾವೆ ಕುದಿ ರುಸ್ಸಂ ಕುದಿಂ ಹಲ್ಲಾಲಂ ಕುದಿಂ ಮೇ ಏಕ್ ಬಗುತು ಬ್ಯಾತಿರಿ ಕೊಲ್ಲಂ ಅಲ್ಗೊಳ್ಮೆಂಗೆ ನಯ ಬದೇವೆ ಯೂಟ್ಯೂಬ್ ಹೆಚ್ಚಂಗ್ ಅಳುವ ಫೋನ್ ಕುದಿಂ ತಮ್ಮ ಬೈಫಾರ್ ಕುದಿಂಗ್ ಸ್ಕ್ರೋಲ್ ಕೊಲ್ಲನಿ ಎಹೆನ್ ದಿಮಾಲ ಬಲಾಲೆವೆನಿ ಎಹೆಮಿಮ ಮಿಕಾಕಂಕಮಿಸ್ ಎಬ ಹುರಿ ದಿಮಾವೆ ಫೈಂಗೆ ತೋ ಹೆಮಿಮ ದನ್ನಮ ಮೊಳೆ ವಾಹಕೇಕೆ ಫೋನ್ ಕುದಿನ ದಿನಮುಗೆ ಸಹಸ ಸಮಾಕಮೆ ದೇಂಜೆ ಕಂಕ ಎಬ ಹುಟ್ಟೆ ಅಳ್ಗೊಳ್ಮೆಂಗೆ ಫೋನ್ ತನೆಗ ಬಾವಾ ಫೋನ್ ನೇರುಸ್ ಬಲಾಲಂಗ ಬಜೆ ಹೇದೆ ತೋ
1: ಮೇಗೆ ದಂಗೆ ತೋ ಕುದಿಂಗ ಮ ದೆವಿ ಹಿಫಾಯ ಚ ದೆವಿ ಹಿಫಾಯ ಮೆ ಬೋಡು ಸವಬಕ ಮಿಹಾರೋಗ ಬಹೆ ದಿರಾಸಾ ತಕ ಮೆ ದಕ್ಕಣಿಗೆ ತೋ ಅಳ್ಮೆ ವರಗ್ಗಿನ ತಿಬೆ ಫೋನ್ ಅಡವಸ ವಾಣ ಕಣ್ಣೆ ಮಿಹಾರಕ ಎಸ್ ಮಿಸಾಲಕ ಉಫಾವೆರ್ ಕಂ ಮಿ ಹಿಸಾಸ್ ಕೊದ್ದೆ ಕೆಮಿಕಲ್ ಲಕ್ ಸಿಕೊಂಡಿ ಗುಫದ್ದ ಕೆಮಿಕಲ್ ಲಕ್ ಉಫಾವೆರ್ ಕಂ ಮಿ ಹಿಸಾಸ್ ಕೊದ್ದೆ ನೆ ತಿಬೆ ಫೋನ್ ವರಗ್ಗಿನ ಅಡವಸ ವಾಣ ಅಳ್ಮೆ ದೆನ್ ವೇತರ ಡೊಪಮೈನ್ ನೆ ಕಿ ಆಡಿಂಗೆ ತೋ ಏಕಿ ಕಂತತ್ತ ಕೊರಿಯೆಮ ದೆಂ ಮಿಹೆ ಕೊ ಹಿಂಗಮ ಜಿಹೆ ಕಂಕಮ ಗುಳಿಗೆ ಡೊಪಮೈನ್ ಉಫದ್ದಾಣೆ ಮಿಹಾರ ವಿದ್ಯಾಸತ ಕುಂ ದಕ್ಕಾತ ವಿಜ್ಜೆ ಸೋಶಲ್ ಮೀಡಿಯಾಸ್ ಗಿನೆ ಬೇನು ಕೊರಿ ಮಿಹಾ ಹಿಸಾಬಂಗೆ ತೋ ಕಿನೈ ಬೇನು ಕೊರ್ಮ ಸವಬೊಂ ಡೊಪಮೈನ್ ಉಫದ್ದ ಏಗ ಮಾಣೆಕ್ಕಿ ದೇವಣ ಫಾರಂ ಏನೆ ಹಿಂಗಮ ಜಿಹು ಹೋದು ಮಟ್ಟಕ ಇವ ಬೇಣು ಕೊರಂ ಚಿಹೆಯ ಎಂಗೇತ ಏ ಮಿಕಾಲ ಬದಲ್ ತೆಂಗ ಬಾದೆ ಇನ್ಸಾಣಾಯ ವಿಸೆ ಬಾದೆ ಅಣಕೊಳು ಎಸ್ ಕುದಿನ್ ದೆಂ ಇತರ ಬೇಣು ಕೊರಂ ವರ ಬೊಡ ಬೇಣು ವಾ ಎಸ್ಸವಕೇತ ಮಿಜುವಾನ್ ಕೊದಿಂ ಮೆದು ಬೊಡಕ್ಕಿಯಾನಿ ಫೋಮೋ ಎ ಕಣ್ಣೆ ಎಂಗೇತ ಫಿಯರ್ ಆಫ್ ಮಿಸ್ಸಿಂಗ್ ಔಟ್ ಎ ಮಿಕಿಯನ್ ಏಮ ಎಹೆನ್ ಕುದಿನ್ ಸೋಷಲ್ ಮೀಡಿಯಾ ಮಜಾ ಕುರಾಯರುಗ ತಿಮಣ್ಣೆ ಏಕಂತ ಗೆಲ್ಲಿ ಗಾಯದಾಣಕಮ ಯುಸಾ ಸೊರ್ಣಾತೀವಿ ಏವಿ ಸಮ ಕೊದಿನ್ ಮಿ ಆದಿ ಮಾಲ್ ದಾಮ್ ಬೇಣು ಆ ಸವಬಿಂಗತ ಮಿಕಾಲ್ ಎತ್ತ ಸವಬಿಂಗ ಹುಟ್ಟೆ ಕೊದಿನ್ ದಾಮ್ ಬೇಣು ವಾ ಮಿಗೆ ತಲೆಂಗೇತ ಮಿಚ್ಚೀತ ಬೊಡ ಫಾರ್ಮಾ ಕೊಫ ಮಿ ಹುಣ್ಣಣಿ ಮಿ ಕೊತ್ತ ಶೈದತ್ತ
0: ಅರೇ ಮಾಲ್ಗೊಮ್ಮೆ ಬೆಲೆನ್ ವೆರಿಂ ವಿ ಬೊಡ ಲೋ ಹುಳುವ ತಿಬೆಂದೆತ್ತ ಮಿ ಕಂಕ ಮಂಗ್ ಹೇಲುನ್ ತಿರಿವಾ ಏ ಈ ಗೇತರೇಗ ಮಾ ಹೌಲುಂ ಕುದಿನ ಫೆನ್ನ ಕಂಕಂ ಬೊಡ ಕುದಿನ್ ಬಲಂ ಬೇಣುಂ ವಾಣೆ ಕಮ ಮಿವಾನಿ ಕುದಿನ್ ಬಲ ಹೋದ ಉಮುರು ಮಿ ದೆನ್ ಫಹರೆಗ್ಗ ಅಳ್ಗೊಳ್ಮೆಂಗ್ ಕುಳುಂ ಕಹಲ ಫಸ್ಸೋ ಅಮ್ಮಿ ನುಣಿ ಕೋಶೆ ತೆಂಗ್ ಹುಣ್ಣನ್ನು ಒಬ್ಬಳಗೊಂಡ್ ಕಾಲೆ ಚಿಮ್ಮಿ ಹಾರು ಕುದಿನ್ ಕುಳೆ ನೂಳೆದ ಅಳ್ಗೊಂಡ್ ಹಾದ ಮಸೆಕ್ಕೆ ಕುರಿ ಮೇ ಗಂಡು ಫಿಲ್ಲಾಸ್ ಕುಳೆಂತ ಅಳ್ಗೊಳ್ಮೆಂಗ್ ಕುಡೇರು ಮೀ ಕುದಿನ್ ಮಾಣಿ ಫೂ ಸೆಫ ಅಡೆಗೆ ದೆನ್ ಫಹರೆಗ್ ವೇದಾನೆ ದೆನ್ ಮೀ ಎಹೆಂ ಕಂಕ ಮಾ ಶೌಗರಿ ಕಂಕ ಹುರಿ ಕಮ ಹುರಿ ದೆತ್ತ ಜಮಾನ ಗುಳೆ ಎಹೆಂ ಕಹಲ ಕಾರ್ಡ್ ಗೇಮ್ ತ ಸೋಷಲ್ ಮೀಡಿಯಾಕ್ಕೆ ಬೇಣು ವಚ್ಚೆ ಹೆಣ್ಣು ಸಳವನ ಮೇ ದಕ್ಕಣೆ ಮೀ ತಲೆ ಹೋರಿ ನೇದೇವೆ ಅಸರ್ ತ ಕುದಿನ ಕುರ ನೇದೇವೆ ಕಾಂತತ್ತಕ ಕುದಿನ ತುರುಕೊಫ ದೆನ್ ಹಮ ಅಳುವ ಮೀ ತರ ಕುರಿ ದಾವ ಹಾಕಣೆ ಮೀ ದಕ್ಕಣೆ ದತ್ತ ಅದೆ ಸಾಗು ಮೇ ಫಹು ಬ್ಯಾವರೆ ಕ ಫುರ್ಸ ತರುವಾಣ ಹೆಣ್ಣು ಮೇ ಅಶೇಗ್ ತಿ ಬೇಫುನ್ ಗೆ ರಿಕ್ವೆಸ್ಟ್ ಲವೆ ಫಹು ದೆನ್ ಅಳುಗು ಮೇ ಬಾದ್ದ ಕೊಲ್ಲಾನ್.

0: আর কুলবার খবর তো গেছে তো মাম বিভাগ তো আর্গুমেন্ট না ফোন গলিপ মানে সাইদ আসসালামু আলাইকুম সাইদ
1: ওয়ালাইকুম সালাম
0: মানে বাজার হেন না কেড়ে
1: আজ বাজার হেন না
0: সাইদ কবে তো ফাহা করলে কুলবার খবর তে কি
1: আরে রাজে কুলবার প্রশ্ন ফাহা করে মু নগর তক বাজার গো ই যে রাজে কে ফেশি ডায়মন্ড জুবলি ইন্টারন্যাশনাল বড় মুবারা তো গা রাজে কুলম ফটো মিটিং আফগানিস্তান তো বাদি বের গো ভারতকে ফুরতম মিটিগ বাংলাদেশ পাকিস্তান বাদকর মিটিলারে নুজে এবর মানে দে মেটা ফোগা হাতক পাকিস্তান রিপোর্ট কোটে আরামপুর বগস নুজম কম এশা কো আবনি কোফা আদি বাংলাদেশ রিপোর্ট বাদার সাহেব কোতে নি দিতে বাদ আতরে নং তো কম কোচ বনি পা কোফা দেন মে কিগা মি ভারত মি ওরিয়ে ওরি মিটক বাদার গ মিনতিয়া দা কাকি গ পর ফোর গ দা দান কম বেদেনি দেন ভারত গ রেগ রাজ্য বড় রকল কুরমে দেখি না বেস ফাও গ তো বা কর বে দাদা কি গ মি আফগানিস্তান রেগ মিট আমি করি গ মিতে মি মুবারাত গ রাজ্য কি তো দেখি বাদ করনি আফগানিস্তান বাংলাদেশ আদি পাকিস্তানি
0: সুরক্ষিতালি দেত নুস্তক সুরক্ষিত বালালার পি এস এম নু হুম ফুরতমে ফাহা কলে খবর কি মিহার সুরি আগুগা এস টি এম ফিয়া লিবেন কম বুনা খবর গে সুরক্ষি দেন গৌমি অ্যাপ্রেন্টিশিপ থিম্মন বেচকে তামিন তা নিমিজ কম বুনা খবর বড় তকুরফান মগু তারগি কুরু নারদমা গে মাসে কেতকে নিমিজ দেন বসাম মানি লন্ড্রিং গে দাওয়া কুরম পিজিয়া হাঙ্গুরামিয়া গুড়িগে মশ্রু তক মডুজহমণি হালুই কুরাইফ কম বুনা খবর কা দমনবেশি গে খেদমেত্তা আর্বান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার বদল করব খবর ফাহা করলে আদেগে তুরু তিলফুশি পোর্ট মশ্রু সতেক মিটার মগ ফালং হদং এম টি সিসি হওয়া কর খবর বিস মিগ হিমেনে আদে বলিভিয়াস দিবেহি টিম ফরাতুং উম্মিদি এত কমেকে মিসর হিগ দশু খবর ফাহা করলে শাকির বেলিন তোর মেচ আরো বেলি বিমার নোড়ক কাতরে হামলা আয়ে নহিবি হাম দেমে দেমে রাজ্য মলবে দানে কমার দের কদিমাই
2: দেন রিজমি দেমে তে কিউবে সরহি বাজার ফিয়ালি বুন দতি এসটি দতি কমে নেকম লিফা হা বরে সরহি সেবে পোর্ট গে ক্লিয়ারেন্স রাহদ কিওল মাসক এমটিসিসি মি সরহি দন লিফা হা বরে সেবে বাহকুং দে সাকল গ জেহি বাই কানিয়া বিকম লিফা হা বরে গে সরহি সেবে নমাদ উত কুলিয়র মেদ কনা দন জেহি উত হদনি কম লিফা হা বরে সরহিয়া দেন এমএমপিআরসি করপশন গুড়ি বাসাম দাওয়া কুড়ি কমল লিফা হাবর সরু হিসেবে আদিয়াল উন্মে ওয়াহদ কোমিদা মৌলু গুড়ুং খবর সোশ্যাল মিডিয়া ওয়াকি এপ্তকে সোড়া হরন দরু কুদিন মানা কুড়ি কম নিরাজ্যে খবর গে তো লিফা হাবর সরু হিসেবে গেত
0: আগম বলানে আড্ডু লাইভ গই মুহিম সুরক্ষিত বলালার বুকিং ডট কম গে নমগ স্কেম মেসেজ তাকে সামাল ওয়াশে মিসরু হে গদশু খবরে দেন এ গিতরুম ফেনকাগে খিদমত দিনম গেন জে বদল তক বলনি কম বুনা খবর কা দাল মিদুম বিস এসটিও রেট গ ಥೇವ್ ವಿಕ್ಕಣಿ ಕಬುಣ ಖಬರ್ ಬಿಸಬೆ ಅದೇ ಗಿತುರು ದಿರಾಸಾಯನ್ ನೆತಿ ಕಂಕಂ ಕುರುಮು ಜಿಹೇನಿ ಯೂಟರ್ನ್ ನಗಂ ಕಬುಣ ಖಬರ್ ಗಿಸುರು ಹೇಸಬೆ ಅದೇ ಗಿತುರು ಕುಡಕುದಿ ಮೆದುರ್ಕೋ ಡ್ರಗ್ ವಿಕ್ಕಿ ಬಯಕು ಹೈಯರ ಅದಿ ಹಜ್ವೆರಿಂಗ್ಗೆ ಮೆಹಮಾನ್ ದಾರಿಯ ಪುರಿಹಂ ಕೊಫಾ ವಾ ಖಿದ್ಮಿತ್ತವಗೆ ವಾಹಕದವೆಸ್ ಮಿನುಹುಗಬವೆ ಅದಿ ಕುಳುವರ್ ಕುಳೆ ತಂತನುಗ ನಮಾದ್ ಕುರುಬೇಗು ಹದನಿ ಕಬ್ಬುಣ ಖಬರ್ ಮಿನುಹುಗೆ ಸ್ಫಾಹ ಕೊಲ್ಲವೆ ಅದಿ ಎ ಗಿತುರು ತೆಮ್ಮಿರಿಗೆ ಆಗನಕ
2: ದಫ್ತರ ಕೊರೋ ವಣ್ ಗವ್ವ ಬದಲು ಕೊರಲಿ ಪಾಕಿಸ್ತಾನ ಅದೇ
0: ಬಲಾಲಾನ ಸಣ್ಣ ಲೈನ ಮಿನುಹು ಪಾ ಕೊಲ್ಲೆ ಖಬರ್ಗ ತಕ ಬಲಾಲಾರ ಹಮ ಶವೆನ್ ಮಿದಂದು ಅಲಿಫಾನ್ಗೆ ಹಾತ್ಸೆ ಮುಹಿಮ್ ಸುರುಖಿಯ ಕಮ್ಯತಿ ಏ ಗಿತುರು ನಾಮ್ ಹಿತದೂಗ ಜನರೇಟರ್ಗ ಹಲಾಕು ಕರೆಂಟ್ ಕೆಂಡನಿ ಕಮ ಬುಣ ಖಬರಕ ದಮನವಶಿಗೆ ಖಿದ್ಮೆತ್ತ ಅರ್ಬನ್ ಪ್ರೈಮರಿ ಹೆಲ್ತ್ ಕೇರ್ ಆಯ ಎದೆನ್ ಕುರಿಮ್ ವಿಸ್ ಫಾ ಕೊಲ್ಲೆ ಖಬರೆ ದೆನ್ ಏ ಗಿತುರು ಇಸ್ಕಂದರ್ ಸ್ಕೂಲ್ ಫಸ್ತು ಫಸ್ತಹರಂಪುರು ಫಾಹಕ್ಕುರು ಮೀವೆ ಸಮ ಫಾಹಕೊಲ್ಲೆ ಖಬರೆ ಮಜ್ಲಿಗೆ ಆ ದೌರ್ ಫಶಾ ಹಫ್ತಾಯಕ ಮೆದುಕಣ ಲೈಫ್ ಕಬುಣ ಖಬರೆ ಬಿಸೆಬೆ ದೆಂಗ್ ಎನ್ಸ್ಪಾ

0: قريب
1: කිරිත් කුර්ආන්ගේ සූරත් හූදුගේ 54 වන ආයේ ඒ අහුරෙන්ගේ කවුමුගේ මිහුන් නේ මෙයතී තියබෑ මිහුන් නම් හෙක්කගේ ගොතුගා ඔයින් අල්ලාහ්ගේ ජමලෙ ফাহে আল্লাহকে বিমুকা এ জামলু কা উলেন এতি দু কল্লাশে আদি ইয়ং এভিস গোনা এন নুকুরাশে ফাহে একং কফিনমা গায় বেগিমবা আযাবেন আস তিয়াবামি হুননা জেহিদানতে
0: ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়াসুকিয়াহা
1: কিরিত কুরআনুগে সূরাতুশ শামসুগে 13 ওয়ান আয়ে মানাই ফাহে এউরেনং আল্লাহুগে রাসূলা এবহি সলিহুগে ফান বিদাল দিয়ে আল্লাহুগে জামালাশা এগে বুইমা রাক্কা তিরিবাশে
2: তিমমনে আসফবনি আলইর মিলফসু আসফবনি তিমপহর এই মুলিমবেস ইউসুফ সূরাতুগা উইরাকি জামালায়কু দতুরুকুরা কাফিলায় বেসকিয়ানম গিনফহর মিনাম বেনু কুরানি কাবুতকিচ্চা এহেনিহেন সামানু বরুকুগেন মিহু নায়কু দতুরুকুরা জামালা
0: on

0: කිරිත් කුර්ආනුක සූරත යූසුෆ්ගේ 72 ආය මානේ එවරෙන් බුනෆුවේ තිමම්මෙන් ගෙල්ලෙගෙන් මෙවුලනේ රස්කෆානුගේ නාලියේ আদি এ গেনেস্তি মিহকং ওই নিনামকি জামলকং এরুভে হাতাকেচ্চে একমং আহুরেন জামিনু বেগিম বামে
1: হাতরুণ ভাবতকি আলবদন ফিকুহুবেরিং গে গিনা বেফুলং ইব্বস ভেলা ওয়াগুতুগ বদনকি জামলা গেরিয়া বকরি গে বোডতি আংহিং এচ্চস কিয়া নামে আদি মি তাকেচ্চ বদন নেকি উনু সাববে কামুগ বুনেভেনি এ তাকেতি গে সাইজ বিয়া কামুং কামুগ ಫಸ್ವನ ಭಾವತಕಿ ಅಲ್ ಜಮಲು ಸೀದಾ ಜಮಲು ಮಿಗುತ ಕೀರಿತ್ ಕುರ್ವಾನ್ಗ ಆಸ್ವವಣಿ ಎಮ್ಮ ಫಹರಗು ಏಯ್ ಅಲ್ ಔರಾಫ್ ಸೂರತುಗೆ ಸಾಳಿಸ್ವನ ಆಯತುಗೆ ಇಕನಿ

0: قال رسول الله صلى الله عليه وسلم ما ملأ آدمي وعاء شرا من بطنه فإذا كان لا محالة فاعلا فثلث لطعامه وثلث لشرابه وثلث لنفسه رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে বান্ডাপুরে নুবা কামবারে আদমগে দরিয়া পুরা কামগে নুয়ে ফহে কমমেহেন গিনান কাম বেজ্জনামা ফহে এনা কেউমা তিমবা কুলা এব্বায়ে আদি এনাগে বুইমা তিমবা কুলা এব্বায়ে আদি এনা নেওয়ালুমা তিমবা কুলা এব্বায়ে এবহি বান্ডপুরিগে নেওয়ালুমা দতিবা ওয়ার কেউমাই বুইং গিনানু কুরাশ
2: ಮೀ ದಿವೆ ರಾಜ್ಯಗಡು ಬಾರ್ಗಡೆ ಅಮ್ಮಿನಟು ಗಮಿಗೆನಿಸ್ತೇನೆ ಮೆದ್ಗೆ ಮೆಂದುರು ನಮಾದ್ವಗುತುಗೆ ಬಂಗಿಯಾ ಬಂಗಿತ್ವಾ
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

আদি কম্বে মিহাকুমে কফাওয়া আমল তোগে ফাই এ মিহাকা দেবানতে ফাহে এফাতুগাওয়া তাকে চামেদু কুবেরিম বিরুগেম ফাওয়াতি তিবা দেখে নুয়ে আদি এওরেম বুনানেতে এ থিমাম মান্নং হরি হিতামাইগে বড়ুকামায় মি ফাতা বিফা মিবানি কিং হেয়ে কিতাম্মে কুড়কামে বেশ আদি বড়ুকামে বেশ এ ফাতুগা নুহিমানা দু কল্লা ফাইন ওয়ে আদি এওরেন কুড় এম্মে হা আমল তং এ ফাতুগা ওয়াতি এওরেন দেখে নেতে খালেগ ফানুগে বেরি রসকলাঙ্গে এ বেশ মিহকা আনিয়া বেরবে ওডিয়েন নুগন্নবতে।

নবেগেন্দিয়াগৈ এউরেন নবেসবুং নুয়াথা এউরেন নেন্ন গুতগা আজাব আউ এবাহি একামং এদি ইন্তিজার কুরু মেনুই মি সকুন্ন তেদমগ আ হিন্দু এউরেং ইমাম বুমাই এউরেঙ্গে বেরি রসকলাঙ্গে হাজরতুম ফা ফুসেবুং এদি দিনবুং এউরেন মানায় নুকুরেতে।

0: বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আদি আলগুমিন গ্রাজ একে রং রং রং খিদমত করবা একে ফান্নগে একে ফাটগে হুনার বেরি ইস মেস্তিরিং হা মেস্তিরিং গে গত আলগুমিন গ্রাজ গে মিম গুতামা প্রোগ্রাম আডোসওয়ান তিব্বে ভরি হা হুন তেরন বেসওয়ার হিগ্যাম বরং উফাওয়ের বগত কলকে দেন আমকা আমস আলগুমিন গে কওম ইখলাস তের কামা একে একে রং রং রং খিদমত করবে মেস্তিরিং মারাগিনা একে দায়রা তোগে তাজরিবা ইয়া হুনার দিবাডান ফা ফান্ন বেরি ইতাব্বে ফুন আলগুমিন গে কওম গে বতিব্বেবি দিবে কওম আগুরি খিদমত করবা ফা এমমে
1: সুমিং হাই সুমিং হাই

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة، آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة، وابعثه مقاما محمودا الذي وعدته، وارزقنا شفاعته برحمتك يا أرحم الراحمين. وصلى الله على محمد وآله وصحبه وسلم، والحمد لله رب العالمين.
1: তিয়েসবি মেদগে আসরু নামাজ বগুতুকে বাঙ্গিয়া বাঙ্গি দোয়া মালে আমালে ক্যারি গারাত তাকা মেদগে আসরু নামাজ বগুতুই তিংগাডি 30 মিনিট কা দেমি গনেস্তেনি কিরত কুরআন কি ও
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম

0: Mamma, බඩු හැවෙච්ච.
1: තරිෆ්ලා, සෝනියා කා තිබුණේ. මම මෙබෙචේ මිගේ මුළුවා.
0: පාපා, ගඩිය ජහනියෙ.
2: තරිෆ්ලා මඩු කොබ්බද?
3: සෝනියා, දෙබල් මාෂා ස්කූලෙන් නා.
4: তুমি নে তো কহা থা কি সচ্চা প্যার সবসে বড়া হোতা
0: মামা
5: কিস বাত সে মামা ফোন এক আ মাদা মারিয়া তৈয়ার দাবি তানা কাডি ভাইপর কোরানা
0: মামা বেশ ফোন উকা ডন্তা
6: কোকো তন্তে কমি গডি গালে নুলে ভেনে দে সোনিয়া গাতা
7: এহেনি গুলুন্তা বদহে কুরাফা দান এম গাতু গাওয়া গুলুন্তকা এম ফুরতম ইসকন্দেমা

0: জাবিদ কোপা মালাক আর ওয়াট দা বালা মালাক ক্যারিয়ার ইন কেন্দে বালা জাবিদ হে ওনো আনে কি কে দা ডক্টর বুনি
1: হামনা হাম জহি বালা নুমাদে বে নে তেলিয়াকা মিহারে ওলনি অপারেশন কুরাং
0: অপারেশন কুরাশে কি বে
1: এবারুকে কুড়া কুজ্জক এন্দু মেট্টুনিমা এ মেট্টুনি বারা মাতিন দো হামনা বো ফলাগন দিমু গিতুন সিকুন্ডি আবার ক্যারি বারা বড় দুলাইফে ওহুরিয়স
0: মালা কুরাঙ্গালু ওয়ানে তা জাবিদু
1: আল্লাহ ইরাদ করবি আরাঙ্গালু ওয়ানে ইয়াগি হামনা দোয়া করে
0: এহেম বেহারিম পুরাতা মেবেস মি হসপিটাল আন্না শেবুনি মিতন কে হিদু মেবেস তাফা দোয়ানে ತಿಬೇನಿ ಮೊಳು ಡಾಕ್ಟರು
1: ಖಿದ್ಮತ್ತುಗೆ ಅಗುವಸ್ ಲಕ್ಕೆಂಗ ರುಫಿಯಾ ನೇರಿಯ ನಂಗಳು
0: ಲಕ್ಕೆಗೆ ಏಕಮಕು ಏಹಗಿನ ಲಾರಿ ಆರು ಮೆಂ ಕೊಂತಾಗು ಓದಾಣಿ
1: ಹಮ್ನ ಮೀ ಅಹರೆಂ ಅವದೇಸ್ ಪುನಮುಂ ಆವಾಹಕ ಕಮೆ ದಿಮಾವಾನ ಇರೆ ದಿಮಾವಾನ ಗೊತೆ ನೇಗೆ ನೇಯೆ মিফাদ লাগুত কা তৈয়ার হই হন ফায়সা রক্ষা করং আর আবদিস মাসিকে কুলি ইরাত কুদে বিতি একমগে ফায়দা মিয়দ মি ফেননি
0: জাবিদ তুগে এবহরি তৈয়ার লারি
1: আ হুননান আরং সেভিং অ্যাকাউন্ট গ আরং দারিফুল লাগে রাত কুদে বিয়া এম মে রঙ্গল ফরওয়া করবে এন ওয়ার ফায়সা হুননান মালাক ওয়ার আবার রঙ্গল ওয়ার হামনা দোয়া করে
0: জাবিদ আহনা মাফ করে আহনা মাফ করে
1: হামনা মালাক এন্দুম বেট্টুং এই হামনা গে মাসাদে নোনে দে নরো এ বাদা
0: এহেম বেগেনে নোনে জাবিদ
1: কোন কামাকত্তা দেন হারে হামনা মাফ করাম বি নরো এ বনে বাদা কিনে বিতা
0: জাবিদ আরে জাবিদ কে সেভিং অ্যাকাউন্ট কো হুরি ফেসা
1: কি কে হামনা হামনা এ ফেসা কি নে কোন এ রাখো
0: জাবিদ কে ফোন ট্রান্সফার কোকে এ কি পাহাড় মতিন নে কি জাবিদ কে ফোন আঙ্গন মেসেজ ওয়েস আরে ডিলিট করলনি একমকো আরে গে পয়সা নেকি
1: তিত্তমে না হামনাগে মুসাদি কান দক্কা হামনা হামনা কিতি কুরি আহার মেগে দারে ফুল মারা হগরাম করামগে দনি আরে কন্তা কুন দে পয়সা হোদানি এ দারে ফুল সালাম করো পয়সা হোদ মিহম কেনে সালাম চা করনম জেহুলি হামনা মাফ কুফা দেন আহারে হাদান গোতে হামনা বনে বলা হামনা বনে বলা নিকা আহারে ফাসা হোদান গোতে আহারে হাদান গোতে কুরআন কামে বনে বলা
2: জাবি তো দেন হুটালা হামনা দেন নরে হুটালা ইরাত করে বি আমানা কুরআন মুফা রাঙ্গাল ওয়ালে
1: ಿತ್ತಮೆ ಫುರಂದಾಗರ ಜಹೆನಿ ನೋ ಹೆರ
2: ಫುರಂದಮ ಮಿಯೈ ಅರ ಗಡಿವೆಸ್ ಕ್ಯಾರಿಯಂಟ್ ಏಕಮ ಕುಮಾರಗ ಕಮೆ ಬಿಮ ಹಾಸ್ಪಿಟಲ್ ಅನ್ನುವದೆ ಫುರಾಗೆ ನುದಾಂ ಬಿಗೆ ಹಮ ಮಿಯೈ ಹಮ್ನಾಮೆ ಗೇನ್ ನಿಕುತ್ತನ ಆ ತಿಗೆ ಕಾರಿ ಗೋಳೆ ಆಂತು ಕಿಯಾಮಿ ಬುನಿ ಏನಗೆ ತಾಶಿ ಸೆಟ ಮಾಟು ಕುರಿತಕ ಕುಶಂತಕ ಐಚೆ ಬಲಯೋ ಮಿಯೈ ಕುರಿ ಹೈಚೆ ಫ್ಯಾಂಗ್ ಏನಂಗಚ್ মেয়েতে তিত্তগে ক্রেডিট কার্ড মে মালাকুজ ফারওয়ায় বেনওয়া হরিহা কমে কুরে একন কফা ইতুলওয়া ভারবেস মে গতাসা হুনান আং হামনা মে গহিপা দেন নরো হুটালা তিত্ত মে ನಿರಶನ ಯಾರು ಮಾ ಅವಸರು ಅಲಾಗೆ ಅಣ್ಣನ ಜೋಡಿ ಮಾ ಹಮ್ನಾಯ್ ಹದಿಯಾಯ ಪ್ರಶ್ನೆ ಉಲಾಯ್ ವಾದವುನೆ ಎಹಿಮ ಮಮ್ಮಿ ತಿತ್ತದೆ ಹದಿಯಾಯ್ ಕಮ ಪಲ ಹಿಪ
0: ನೋ ನೋ ತಿತ್ತ ಅಣ್ಣ ಕಣ್ಣು ಕೆರೆಣೆ ತೀಗ ಹಿಪಾಕ ತಿಯ ಬೇಣ ಮೆ ನೂನೆ ತಿತ್ತ
2: ಮೇಗೆ ಬೇಣ ಜೆಹೇನೆ ಹಮ್ನ ಮೇಗೆ ಬೇಣ ಜೆಹಿಪ ಮೇ ಹರ ಕ್ಯೋತಿ ಮಲಾಕುಗೆ ಫರ್ವಾಯ ಬರಲ್ಲ ಅರೆ ಬೇಣ ಮಾಡಿ ಹಮ್ನಾಂಗಿ
1: ಹಮ್ನಾ ಅದನ್ನು ತಿಹಾವರ ನೋರೋಯ್ ಅಹನ ಕಿಹಾ ವರಕಂ ಹಮ್ನ ವಿಸ್ನದೆ ಮಸೆಗೆ ಕುರಿ ದಿಕ್ಕು ತಿರಿಕಂ ಐ ಗೋಹೆಕೆ ಬುಡದೆ ನಿ ಕಿಹಾ ವರಕ ಮಿಹಾರ್ ಬಲ ಕಿಹಾ ಲದುವತಿ ಗೊತ್ತಕ ಕಂಕಂ ಮಿದಿಯೈ
0: ಅಣ್ಣ ಮಾಫ್ ಕುರಿ ಜಾವಿತೋ

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করবা ফাবে ইন্নাকুম তাদউনা সামিআন করিবান ওয়া হুয়া মাআকুম মানে হামাকা শওয়ারুন তিয়াবামি হুন দুআ কদন্নবানি আসসাওয়া ওয়ারিগমবা আদি কুত্তম ওয়ারিগমবা রাসকালাঙ্গে শেফ একালাঙ্গে ইলমু ফুলাগে ওয়ারিগমবানি তিয়াবামি হুননা একুগে
1: ಮೀ ದಿವೆಹರಾಜೇಗಡು ದಿವೆಹರಾಜೇಗಡು ಫತಿ ಹತರುಗಡಿ ತಿರಿ ಸತರು ಮಿನಿಟ್ ಕಮ್ಗೆನಿಸ್ತೇನಿ ಮಿರೇಗೆ ಫತಿಸ್ ನಮಾದ್ ವಗುತುಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿದುವ
2: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್